0: কারে ফেলে লোক কি মগর তুমি বগড়া না তো বড় তুলা তে থাকো ও সে তো আকার মন থে নে সে তো আকার মন ছো আমি আমি জানি না যে মকান হারাত বড় জানি না কাম না পারবে বেন ওলি দিন কি কোন কাছে ওয়ালি দিন নি নি পুরে দিন নি নি গুরুয়া আমি জানি না যে মন পো কে লে মকান দে নি নি পো মো মন কুতো আজ যে কো কো মার দিবে না যাও আজি রাতে রাতে গুরে না আজ যে না তা মন দরবা দে পাঙ্গে মরা তো দরবা দে পাঙ্গে তো ঢাকা না নে নে নে নে এ ডি নে দরবা দে পাঙ্গে তো নুরু ডি ও গান তো ও লাই ইউ আর কার ফর মু হং না লা লাই গুরে সি ইয়া কো চি প্লেন কো নো টাইম টু আকু জা মন ইউ সে এনে সু জা মন সে গাল কা উরে নে গিন গুরু মা ফরা আছি হাও ইন দা দু না তো দা নাই
1: আহা
0: ইদিন হুদি রে তো ফন ফান
1: ইয়ারো
0: এ
1: ওয়ারে ওয়ারে ইলে পুরো কান পুরা কানেরি পুরা হে না পম হো আমি গামম তো পিয়া কারাস মন্টু সনা সি তো তুমু এ হুন্দির নারু নিয়ে কুন্দিন্দিরা ইনি কে ইয়ালি কুবুরা বা কানিং গাছি না আমার টোপন্দি কুবুরা বা কানিং গাছে আওয়ে কাপেটুয়া কুয়াতে সাকো ওয়ালে না না বা রুগুরা মতো পে না কুলিম্বুরা সঙ্গা পে মুই না কান কান মারা কানে দিবা পুরা ইয়বা হেতে কে কুলিম্বুরা কো না কাউকি
0: yawe mugurimburu waze mugurimburu waze mugurimburu waze mugurimburu waze mugurimburu waze mugurimburu waze mugurimburu waze mugurimburu waze mugurimburu waze mugurimburu waze mugurimburu waze mugurimburu waze mugurimburu waze mugurimburu waze mugurimburu waze mugurimburu waze mugurimburu
1: waze
0: mugurimburu waze mugurimburu waze mugurimburu waze mugurimburu waze mugurimburu waze mugurimburu waze mugurimburu waze mugurimburu waze mugurimburu waze mugurimburu waze mugurimburu waze না না বলিম ব্রোরা
1: না ওকে
0: না মনন তেতে গোছনা ওরা তুই কিরে তুই নিয়া ইনি গাই কারে তুই কমেও তো ওরা তেমরে কো তে না ইনি গাই নুয়া বা তেমরে তো বলা না তাই জবাব দিয়ে তে না পুলিশ তো দিনা তে দিমান গুরু কাম করে তে না তুমি গুরু কাম বুঙ্গ
1: এ অনে হুন্দি র তুমি কো হুন্দি রাস বা মানে সে তো পুকুই না বা পিলি কুসিকা মাকুরা নাই না বা রুগা না ইনি কে নাই নে ইয়া ইউকি রে তুপু
0: গানো ইয়া ওয়া পাই
1: Aha. Nya wetu apandura kwa imwa wizamu.
0: Ni mpandure nane.
1: Ewa. Aye. Si otate wena kwa turatupe hundiro. Kawa izuvu ina tuwa pura na imwa alimbura wa izuvu. Nye na wei yoba kuhundira tupe si ngano mahepa tupu kusika kwa maruhana genyogo mwa apili kusika simpe. Ipo mbwa netupie mauzera kukuyukilira. Nambilingani yu wantunye kwate sako. Wakareva manguru katupinya si haye. Awantu kwa kuruga na paweta maruhana geega wa kwate sako. Na inyo yu karangoso. Ni wali inke mara kutumbra haka nunopa.
2: Ya, yeah, pandu shiriku mpito.
1: Mm.
2: Ashi mbiwa ambira shukara na wakurona. Ashi uwashashambura paliwe.
1: Mm.
2: Ushuwelireva. Ya, yeah, oyotu na yere muno. Vene vene tunatambura maano enu baba oomu nakutupa maano ama wa unene mkurenga situka akwame obyo vinatu itomo na munchi mkuya renka tupushi tukenite kuwantu morava na kara wantu ira confuse ndiva na pambana mkukwata katashi einona wana wanane mbunga munke kuna kara shibamwe kuna kara shibamwe mbunga yao politika makura muko upangoli maano abantu tuwafuatulire tuwakeni tire mbyo tunayere mona munchi muno nakuyarenge situ yakeni te kuwantu shi eino kapishi baya reshimbunga ya upolitika nane inakushu na viruwa na vya upolitika nevi tunakuya tuwe nyapano ngoli shimbe kapitu na ambashu walempo tunashayere ko marero yetu na imu natu yuvupa ya tunafuatulura tunavi tuwe nyashi shimbe kuna kutea tera tuyuke ko marero yetu anahupoko ooka tudiri kuyenda Tani nali rero lietu lele ya kurengoshi, tani li yaka wanika mundiro waka utungike, apanga waka mana katungika, simpe nga tu yuka konka, nga tuka yuka monka, tu ya mpembudi ya kurengashi, weno tunakachiu rango li ruyendo ruetu, runapwere ereko, matoko ronanche anakatundo mundiro detu, nga ano.
1: Mm-hmm.
2: Hapa no kuna yatupu mukonda ya mapia gano o anakuyenda endo pa social media sinenepo vana nchoka vano vana karo pa WhatsApp vamwe kuna kutisha nakutea pa mapia gano angandi akurengash obo wale kuna kara waka fome mbunga politika biotupu tunayere mo na kukuindu kashi tango tukenite vantu kumeho kutu tuikirana shiruwa na shetu. Ngori kapitina mana.